হাতে যায় হারে খালি হাতে যায় রে একা দিন মতিয়ায় খালি হাতে যায় হারে খালি হাতে যায় রে একা দিন মতিয়ায় খালি হাতে।